নমস্কার শ্রোতা বন্ধু, 102.6 FM র বিশেষ কার্যক্রম খেল জগতকু স্বাগত করুছি। মু আপনকর রেডিও সাথী সুপ্রভা। বন্ধু, কবাডি খেল সহিত আমি মানে ছোটবেলু পরিচিত। কেতেবেলে আমি মানে স্কুললে খেল পড়িয়ারে এই খেলটিকু খেলি থাও, কিন্তু এহার ইতিহাস আপনমানে জানিছন্তি কি? কবাডি